यह बिगड़ी बना दे मैया, ये सुंदर सा भजन देवी गीत आपके लिए प्रस्तुत किया गया है। नए नए भजन आपके लिए पेश किया जाता है आपिका फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से, और आपको हार्दिक से बधाई पेश किया जाता है नवरात्रम के उपलक्ष पर। द नाख्त द नाख्त रात्रि एसत मोमेंट दैट मेन आर बेनन केयर या एसत मोमेंट दैट मेन आर बेनन केयर दैट बतेकन दैट यू हैड मेडिटेरन रुस्ट एन हेरस्टेल्ड फन आइट द गदाख्तन ऑफ बासिस फन द गुनास एन योग वर द फ्रौलक एनर्जी फरदेल्ड ओवर द त्रिगुनास द त्रिगुना दिस एन द सत्व गुण राजस गुण एंड द तामस गुण सत रज और तामस गुण सेंड द थ्री गुण्स बखेनन बाय दुर्गा माता इन द फॉर्म ऑफ काली वर्ड व्हाट एल्क केयर टाइडेंस हेड प्रवचन वर्ड गेसेगड द एर्स्ट थ्री डाग फॉर द नवरात्रम दी इज फॉर महाकाली tweede drie dagen zijn dan voor Mahalakshmi en de laatste drie dagen is voor Mata Saraswati, Maha Saraswati. Beginnend bij Durga Mata in de vorm van Kali, die ons helpt met het vernietigen van de negativiteit. En dat is de tamas. Om daarna onze spirituele reis te beginnen. Lakshmi Mata brengt ons deugden en waarden. En dat is dan de rajas, de tweede gun. Om onszelf goed te onderhouden en gereed te maken voor de spirituele groei. En Mata Saraswati, Saraswati Mata brengt ons de kennis en wijsheid en dat is de sattva gun, waarmee we ons verlossing kunnen bereiken. De negen nachten van Navratri worden ook vergeleken met de negen maanden zwangerschap waarin een kind in de baarmoeder verblijft. De zwangerschap is een belangrijke tijd voor de kind, is een belangrijke tijd voor het kind en ook de moeder om te rusten, zodat de energie groeit. En dat energie is het kind zelf. Na 9 maanden is het energieniveau zodat het kind de kracht heeft om geboren te worden. Navratri is op een vergelijkbare manier de periode om vanuit de rust en de krachtige goddelijke energie een bijzondere prestatie neer te zetten. De tiende dag is de Vijayadashmi. Vijayadashmi is de tiende dag. Dat is de dag waarop Sri Ram na het verrichten van het Durga Puja de zegen, de kripa van Durga Mata kreeg en na dagen van oorlog eindelijk de demonkoning Ravan versloeg.

0: रफ़ी जी की आवाज़ में रफ़ी जी आशा भोसले जी और दिलराज कौर जी की आवाज़ में सुने फिल्म का नाम भक्ति में शक्ति। नेकंतीन अख्तन सैफ अंतख में यह पिक्चराइज किया गया फिल्म है। माँ दुर्गा का चाहे कितने भी पूजा कर लो, चाहे 9 दिन अखंड उपवास कर लो, अगर आपने औरत की इज्जत करना नहीं सीखे तो सब बेकार है, क्योंकि हर औरत में, हर स्त्री में माँ दुर्गा का वास होता है। और मैं ये भी कहती हूँ कि हर स्त्री को वैसे ही बिहेव करना चाहिए। अलग फ्रॉम उत्तोक से खनार खतराखन सर्वे मंगल मंगल ये शिवे सर्वार्थ साधि के शरण्य त्र्यंबिके गौरी नारायणी नमोस्तुते। यूं ही नहीं झुकती दुनिया तेरे दर पर, यूं ही नहीं झुकती दुनिया तेरे दर पे, तकदीर बनती है मैया तेरे दर पर। नवरात्रि की नवरात्रि पर हार्दिक से बधाइयां आप सभी को पेश किया जाता है आप ही का फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से। स्पेशल नवरात्रि प्रोग्राम आपके लिए पेश किया गया, देने सुनने के लिए आपको हम दिल से धन्यवाद कहती हूँ।
1: वाहुम हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेटन कांतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: इनगेस्क्रेवन एन गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फान द ऑर्डर अलगेमीने रेक्सप्रैक्टिक हियरोंडर फालन बर्गरलिक रेक्ट ऑफ्टवेल सिविले जाके बस्तुर्सरेक्ट एन स्ट्राफरेक्ट पर्सोनन एन फामिलीरेक्ट सोअल्स एक्सस्केडिंग अलिमेंटासी जाकेन ओमगांग्सरेगेलिंगें औडरशप एन एरकेनिंग जेगदरेक्ट मेट फोलगेंडे गेबीडन जेगदबेस्केर्मिंगसरेक्ट ओंडर टुसेगस्टेलिंग उइट हुइसप्लाट en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: BGL Reizen, dagtour Aken, Duitsland op 12 september 2026 voor maar €39,50 per persoon. BGL Reizen, 10-daagse busreis naar Spanje, Lloret de Mar, van 16 tot en met 25 oktober. Excursie Torenda, Mark, Andorra, Tax-free, Barcelona. Appartementen, 4 persoons, basis van 4 personen, €405 per persoon. Hotel op basis van 2 personen, inclusief ontbijt en avondeten voor €510. Opstaanplaats. Ten Rijswijk, zwembad De Schilp en station Rotterdam. BGL Reizen, 3-daagse Londen to live in concert met Jubinau Teliale. BG vertrekt zaterdag 12 december, terug maandag 14 december. 14 december. 3-daagse Londen to België Reizen, live in concert Jubinau Teliale. Dag 1 Zoutdal, dag 2 Jubinau Teliale live, dag die Blue Water Mall. Het is gratis koffie, thee, frisdrank, water in de bus. Aan concertkaarten vanaf £50 op stapplaats Den Haag. Info reservering bel Bridge op 06-300-1700-01 of mail naar bglreizen@outlook.com.
6: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
7: Duitsland heeft op alle 5700 treinstations een alcoholverbod ingevoerd om geweld terug te dringen. Deutsche Bahn nam dit besluit nadat een conducteur zwaar gewond raakte doordat een dronken reiziger hem uit een rijdende trein sloeg. Het verbod geldt ook tijdens de feestdagen en grote evenementen. Een man uit Terneuzen wordt verdacht van het stalken van medewerkers van Poont, de NPO en Afro Tros, waaronder radio-dj's, presentatoren en producers. Hij benaderde hen via social media, sms en de NPO Radio 2-app. Het Openbaar Ministerie eist TBS met dwangverpleging en acht hem volledig ontoerekeningsvatbaar. De rechtbank doet over 2 weken uitspraak. Voor het eerst voerden Nederland en Frankrijk in Parijs overleg over een nucleaire samenwerking. Defensieminister Jusilkes noemt dit een belangrijke stap in het nemen van eigen veiligheidsverantwoordelijkheid. Behalve Nederland doen ook het Verenigd Koninkrijk, Duitsland, Polen, België, Griekenland, Zweden en Denemarken mee aan het Franse initiatief om Europese afschrikking te versterken. De stichting Dierennoodhulp Flevoland ontving onverwacht 50.000 euro uit het nalatenschap van Joop van der Vaart, oprichter van een ijssalon in Lelystad. Voorzitter Irma Moes had geen contact met hem, maar hij belde regelmatig de meldkamer. Het bedrag wordt over 5 jaar gespreid om brandstofprijzen op te vangen en meer dieren te helpen. En dan het weer. Bij een matige wind uit het zuidwesten is het zo'n 18 graden in het noorden tot 21 in het zuiden en oosten. Vanavond klaart het vooral in het zuiden op en vannacht koelt het af naar zo'n 10 graden.
6: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.

0: नाच रहे डमरू के ताल पर शिव शंभु त्रिशूलधारी गंगाधर गंगाधर बाबा महाकाल सर्वेशु। वो मौत देखकर भी हंसते हैं, वो मौत देखकर भी हंसते हैं जिनके मन में महादेव बसते हैं। भक्ति को उस मुकाम पर पहुंचा दो, माँ की भक्ति को उस मुकाम पर पहुंचा दो, आखिरी सांस तक हे माता रानी माँ तेरा ही नाम लूँ। स्वर्ग स्वर्ग में देवता भी उनको अभिनंदन करते हैं जो हर पल माता रानी का वंदन करते हैं। काल का भी उस पर क्या आघात हो जिस बंदे पर महाकाली का हाथ हो। एक पल, एक दिन, एक साल, एक जन्म, माता रानी तेरी भक्ति में मगन रहे हम। नवरात्र पर आप सभी को हार्दिक से बधाई है।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: Duitsland heeft op alle 5700 treinstations een alcoholverbod ingevoerd om geweld terug te dringen. Deutsche Bahn nam dit besluit nadat een conducteur zwaar gewond raakte doordat een dronken reiziger hem uit een rijdende trein sloeg. Het verbod geldt ook tijdens de feestdagen en grote evenementen. Een man uit Terneuzen wordt verdacht van het stalken van medewerkers van Poont, de NPO en Afrotros, waaronder radio-dj's, presentatoren en producers. Hij benaderde hen via social media, sms en de NPO Radio 2-app. Het Openbaar Ministerie eist TBS met dwangverpleging en acht hem volledig ontoerekeningsvatbaar. De rechtbank doet over 2 weken uitspraak. Voor het eerst voerden Nederland en Frankrijk in Parijs overleg over een nucleaire samenwerking. Defensieminister Jezilkes noemt dit een belangrijke stap in het nemen van eigen veiligheidsverantwoordelijkheid. Behalve Nederland doen ook het Verenigd Koninkrijk, Duitsland, Polen, België, Griekenland, Zweden en Denemarken mee aan het Franse initiatief om Europese afschrikking te versterken. De stichting Dierennoodhulp Flevoland ontving onverwacht €50.000 uit het nalatenschap van Joop van der Vaart, oprichter van een ijssalon in Lelystad. Voorzitter Irma Moes had geen contact met hem, maar hij belde regelmatig de meldkamer. Het bedrag wordt over 5 jaar gespreid om brandstofprijzen op te vangen en meer dieren te helpen. En dan het weer. Bij een matige wind uit het zuidwesten is het zo'n 18 graden in het noorden tot 21 in het zuiden en oosten. Vanavond klaart het vooral in het zuiden op en vannacht koelt het af naar zo'n 10 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
4: Hari kaam ke liye. हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक op telefoon nummer 073-652-2247. Meer info www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 073-652-2247.